বেলে বেলে আখি দেখু সেই হৃদয় কষ্ট লাগুতবা কথাটি যদি ন কোয়া যায় তবে মন আন্দোলিত হুয়ে কিন্তু কথাটি হচ্ছে এমিতি এবে রাজরাস্তারে বজারে লাগিছি আম্ব জামুকোলি লিচু জামুডোলর বেপার খরা টাইমটি বেপারী বিকুচ্ছেন পেট পাই কোন করিবাকু পড়িব হেলে বাপা মাঙ্ক সহিত ছোট পিলাটি বয়স তার 14-15 বর্ষ হব কি না কেতবেলে তৌলি দেউছি তো কেতবেলে বাঁধি দেউছি গ্রহ গরাখকু বড়াই দেউছি এই খরা তাতিকু বেখাতির করে পিলাটিকু দরকার বহিটিয়ে অবা রঙ্গ তুলিটিয়ে হেলে ই কন আখি যেতবেলে দেখিদেলা সেই দৃশ্যকু মন ভাঙ্গি পড়লা তাপাই কোন কেহি নাই কোটি সরটি তাপাই উঠিবার নাই যেতবেলে পিলা চাহুচি তা বাপা মাঙ্কর এই আর্থিক সমস্যাকু দূরেই দেবা পাই সমস্যা কোন অছি হুয়ে তো সে বুঝি থায়ে অবা ন বুঝি পারে কিন্তু মা মঝির রহি রহি পণত কানিরে পোছি দৌথিলা পিলাটি শরীরর সেই ঝাড়কু আহা এই তো মা আমার মন শৈশব তাপাই কেতে যে কোমল

0: ওর বসে গো কে খাবার দাওয়া খেয়ে মিতি নিষ্ঠুর হব সতেরে সতেরে বড় হত ভাগিনি ঝিওটা বড় হত ভাগিনি ঝিওটা
1: ভাস্কর পড়লু সে চিঠি কোন লেখা হয়েছে
2: বম্বের হিমালয়ান কেমিকালস র জেনারেল ম্যানেজর এই চিঠিটি লিখিছন্তি হ্যাঁ জ্ঞানেন্দ্র প্লেগ রে মরছি
1: প্লেগ রে মাই গড মুঁ তো আজ খবর কাগজ রে পড়ুছিলি কিন্তু জ্ঞানেন্দ্র প্লেগ রে মরছি জেনারেল ম্যানেজর নিজে যেতবে চিঠিটা দেইছন্তি
2: হ্যাঁ অফিসিয়াল লেটার চিঠি সাঙ্গরে জ্ঞানার এই ফটো আউ হাজার টাকার নোট আসিছি কেতে তারিখে এই দুর্ঘটনা ঘটিলা তাহলে হ্যাঁ চিঠি সাঙ্গরে ডাক্তার সার্টিফিকেট বি অছি পাঁচ তারিখে প্লেগ হয়েছি আউ তার ডেথ হয়েছি সাত তারিখে
1: হে ভগবান জ্ঞান ফেরি আসছি বলি সেদিন উর্বশী কেতে খুশরে আমাকে পিঠাপিঠা খুয়াইছিল আউ আজি সে তার আসি আমাটুকু চাই বসিথিব ভাস্কর যেতবে উর্বশী জাণব
2: মো জীবনে এমিতি দুঃসম্বাদ কেবে মু শুনিনি জ্ঞানেন্দ্র মরিগলা দুইটা ভঙ্গা জীবনকু জোড়িবার কল্পনা করুথিবা বেলে হে প্রভু

0: পরে বিবাহর দাবি নেই তুমি মো পাখ যাই মু প্রত্যাখ্যান করে এই ভুল সুযোগ নেলা জ্ঞান কিন্তু সে পারিলানি দুর্জয় ঘটিলা তা জীবনরে সে প্লেগরে মলা ভগবান উদ্দেশ্য হচ্ছে
1: কোন ভগবান উদ্দেশ্য
0: মু তম জীবনর প্রথম পুরুষ যে তোমার এই গোলাপ ফুল পরি দেহটা নেই সেদিন বেশ খেলি আ্ঞান জ্ঞান হচ্ছে গোটা পরাজিত নায়ক সি তোম দেহর সীমা এযায় মাড়িনি
1: কিন্তু আসিছি
0: তোমাকে নিয়ে যাওয়া বাহারে মো গাড়ি অপেক্ষা করেছি আপা বি গাড়ি বসিছি আস
1: না কুয়াড়ে যাবি দয়াকরি মতো একটিয়া রহবাকে দিও
0: উর্বশী তোম দুর্দিনরে মু ঠিয়া হয়েছি তোমার আই সাহা ভরসা বি না তুমি থরি চিন্তা করে দেখ জ্ঞান তো প্লেগরে মলা তোম বাপে বি তোমাকে ঝুরি ঝুরি হয়ে তিন মাস তলে
1: বাপা হে ভগবান ও বাপা বাপা তাহলে মোর
0: সেদিন মু ভুল করেছিল উর্বশী বিবাহর দাবি নেই তুমি মো পাখক আসিছিল মু কিন্তু প্রত্যাখ্যান করেছিলি আজি আজি তোম দুর্দিনরে মু আসি ঠিয়া হয়েছি তোমাকে মো স্ত্রী ভাবরে মু গ্রহণ করিয়া প্রস্তুত
2: উর্বশী আরে কোন হয়েছে তোমার মদন বাবু আপনার এটি আশ্চর্য বম্বে প্লেগ লাগি সত হলে মোর কিছু হয়নি আজি আসি বলে তো চিঠি লিখি হলে তুমি এমনি অধৈর্য হয়ে কাঁচ কী আসবাবু এটি এমনি ঠিয়া হয়েছেন কী সি তো বম্বে রহতি মতো সেটি দেখা করলে কিন্তু এটি আমঘরে কী সতরে মু কিছু বুঝিপারি
0: মু বুঝাই দেছি তাহলে শুণ মু হচ্ছি এ নাটকর সূত্রধর সেদিন বম্বে তোম সহ দেখা হওয়া পরে ঈর্ষারে মু জলি যাই উর্বশী কেবে হলে আউ কাহার হয়ে পড়ে না সে মোর মো আখি আগে নাচিগলা তার সে লোভনীয় দেহটা যা সেদিন মু তাপরে চালটা মু খেলি হিমালয়ান কেমিকালস নাঁরে সে জাল চিঠি আউ পার্সল এটিকে পোস্ট করি মু জনাই দেলি কেন প্লেগরে মরিছি
2: ইস কি নিচ তুমি রাস্কেল
0: বেশি গুড়ায় পার্টি করেন ডাক্তার কান খোলিকি শোণ উর্বশী মোর থিলা মোর হেকি রহিব আউ তুমি তুমি গোটা মঝি মঝিয়া লোক
2: আচ্ছা এডে সাহস তোমার মো ঘরে পশি
1: সেটা সেটা গোটা শয়তান
2: গেট আউট আইসে
0: মো জিবি নিশ্চয় হলে উর্বশী কু নেইকি জিবি বাই এনি মিন্স
2: সাহস তো তোমার কম না
0: হটি যা হটি যাও সামলা নো
2: নেভার
0: এক পাখা কুচি হটি যা ও রাস্তার হটি না গলে তোতে শেষ করদেবি কেন তু চিহ্নি নুয়ে মদন দাস কু
2: চিহ্নিবাকু আউ এ যায় বাকি আছে
0: মণিপা উর্বশী হাতরে মো পিস্তলটা আছে দেলো হাতকু
2: উর্বশী

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
0: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
3: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: ଆସନ୍ତୁ ଶୁଣିବା କେତୋଟି ଆଧୁନିକ ଗୀତ। ପ୍ରଥମେ ଶିଳ୍ପୀ ସୌମ୍ୟଶ୍ରୀ ରଥ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: সুশ্রী সঙ্গীতা মহাপাত্র, শিল্পীঙ্ক কণ্ঠরে সুরেন্দ্রনাথ বিদ্যাধরঙ্কর রচনা।

0: পরে সীতা কহিলে হে মর্যাদাবন্ত রামচন্দ্র
1: আচ্ছা
0: তোমার পদ্মপাদরে মোর অন্তিম সময় মরিগলা পরে
1: ঠিক
0: মতো টিকি আশ্রয় দেব পুয় উচ্চরে কান্দিলে
1: আচ্ছা
0: বাল্মীকি মহর্ষি শিষ্য মানুষ ধরিকি আসলে ফুল ফল তোলা
1: ঠিক
0: ইয়ে ক্রন্দন ধ্বনি প্রতিধ্বনি হল জঙ্গল ভিতরে
1: ঋষিগণ কালনে বাজিলা
0: এইথিপাই পুয় লেখিলে মেহের প্রকৃতি কবি
1: আচ্ছা
0: গঙ্গাধর মেহের
1: ঠিক
0: তপস্বিনী কাব্যরে ধরি মন তাকে।

0: আস্তে আস্তে দিন হয়েছি যেতে প্রথম গর্ভ কষ্ট হল লবে ডেরি হবার কে পোট না দিলে লব
1: লব
0: আউথরে গর্ভ কষ্ট হল
1: ঠিক
0: বাল্মীকি কুষ পাঁ ছিঞ্চবার সে পুটি জন্ম হয়েছি তা না দিলে কুষ
1: কুষ
0: ইয়ে লব কুষ আস্তে আস্তে বড়িলে
1: আশ্রমে বড়ুচন্তি
0: পাঠ পড়িলে
1: ধনরূপ দিয়া শিক্ষা করলে
0: এমিতি অনেক দিন পলাই যাইছন্তি
1: ঠিক
0: পলাই যাইছি পরে সবুদিন রামকু পূজা করুছন্তি সীতা বাল্মীকি আশ্রমে
1: ঠিক
0: সেদিন সখী মানকু নেকি ফুল তোলুছন্তি সখী মানে সীতাঙ্কু দেই কইলে গো মা সীতে
1: সীতে
0: তুম ভলিয়া স্ত্রী কি যো রাম ত্যাগ করিছন্তি তাঙ্কু মর্যাদা বলি বন্ত বলি কহুছ সে ভলিয়া পাপী দুনিয়ারে কেই নথিবে
1: সে স্বামীকি তুমি পূজা করুছ
0: সে স্বামীকি তুমি পূজা করুছ এইঠে কান্দি পকাইলে সীতা কলে এটা মোর কর্ম দোষ সখী মো স্বামী দোষ নুহ মেহর কহিলে মো কর।

শ্রোতা বন্ধু, আজ আমি এটি শেষ করুছু আপনার অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন। আপনার সহ মুলি গিরিজা।

0: Amore, beh, sei rimasto il corazon di te. Non penso mai che per io. Non so se muovo di te. Muori di te. No, la storia è che non mi ha fatto più morire di te, ma...
1: Allora, che? Pulmoni che lo? Quale hai detto che? Eh? Con le cute hai detto?
0: Oh, mosa. E cute hai detto che non ho fatto.
1: Oh, welcome, welcome. Can't get so up my Thakurani ki da kiwa kwa ithilu ki lo?
0: Haan.
1: Nichari kai ki Thakurani ki da kuchu phulo? Haan? Kesa buku pura simali pala jungle le bhaagro nahi gala?
0: Nahi, Mousa, nahi. Tome niti kata kuhani. Mo mono kohsi, se bonsi janti. Mo Thakurani ku da ki di. Nishne teri asi de.
1: Alo, alo, mohla loko bonsi bake niti. বঞ্চিবা লোককে গেরস্ত কর হ্যাঁ বাহাঘর পাই মু টঙ্কা পয়সা যোগাই দেবি তু খালি মো কথা মানি রেলা
0: মানি নিশা তুমি মো হাত ধরে টানছো কইছি ছাড়ো
1: আলো ভুল হ্যাঁ আম গৌড়িয়া খেলা ঘরে মৌসা পিসা ভিণি ছাড়ি কিছু ভেদ নাই বুড়া টোকারে বি কিছু বারণ নাই আজি বুড়া গেরস্ত করতেলে কালি টোকা গেরস্ত করি হব তু তু দৌড়ছো কইছি অমন হাউছ কইছি তা ছড়া মু তো গাঁ মুখিয়া যা কেবি কে মনা করবে আপুল একুটিয়া জঙ্গল ভিতরে কে কে কিছু জাঁপে
0: তুমি এমতি কম কুছ মতো ছাড় দিও
1: কেডে শক্তি পুঁয়া দেখে কুছু হ্যাঁ মু কোন তো কথা জাঁ নাই কি কেশলা তু পড়া মন দেলু সে তো মলা আু জীবন সারা বাহা নহাই রইব হ্যাঁ কণ মিল জীবন দহগঞ্জ করি অমনা হ না লো ফুল আ মু তোকে কিছু ধরব দেবি
0: মনে মশা
1: রাগু চুকিল ফুলমনি এ বুড়া ঠেই মন ন মারলে মু তোতে নাথিয়া পুয় পদিয়া সাঙ্গে বাহা করে দেবি হাতর পয়সা খরচ করিবি আউ ভাবুছ কোন
0: মনে মশা আরে
1: ও ও হাতটা ভাঙ্গল না আরে ভুল এ ভুল আলো ভুল
0: ও কেলা ছিল ফুলবনি হাতরে বি কম বড় নাহি মো মনে মশা আও আগকু বড়িব তো এই মুন্ডিয়া পাথরে রে তোমা মুন্ডাকু ছেচি দেবি নহলে শিখর খন্ডিক আগে তোমাকু বলি দেই দেবি
1: ফুল ফুল ফুল ফুল ফুলনি আলো আচ্ছা চালি গলা কেড়া সাইর মুখিয়া মনেই দাস কু মুহ সামনারে অপমান দেই টকিটা চালি গলা ঠিক আছে মো না বি মনেই দাস তোতে যদি পানে ন দেইছি মো না মনেই দাস নু সনাতন সনাতন সনাতন
2: কোন হেলা মনিতা
1: হব আউ কোন তু কোন জানি নাও যে কেড়া ঝিও ঘর যোগ্য হেলা পরে একুটিয়া গাঁ বাহার কু যায় নাই হ্যাঁ পর পুরুষ সঙ্গে মিশে নাই
2: কোন হেলা কুহ
1: তো ঝিও কু একুটিয়া বন ভিতর কু ছাড়ুছু কাইকি হ্যাঁ সে যাই কি শিখর চণ্ডী মন্দির পাখে ঘটনা অঘটন কাম করুচি এ ভাগ্য কু মো আখিরে পড়িগলা বলি হ্যাঁ
2: মনিতা
1: শুন শোনা আজি থাউ তত্তে গাঁরে নিয়া পানি সবু বন্ধ তত্তে ঘরকিয়া করা গলা ঝিও কু বাহা দবা পরে তু যাই কি পুনি গাঁরে মিশিবু
2: রাগ নাই মনিতা তুমি রাগ নাই যারি ভিতরে মু ঝিওটাকু বাহা করে দেবি খালি পাত্র যে পাইলে হেলা
1: পাত্র পাত্র মু ঠিক করে দৌছি তু বাহাঘর যোগাড় কর নাথ দাস পুয়া পদিয়া ইয়ে তো কিছু অযোগা নুহ তাকে ঝিও দেবে কাম ছিঁড়ি যাব
2: হলে পদ্যা হুন্ডাটা গোটে আসছি নাই তাকে কেমি জানি জানি ঝিও তাকে দেবি মনেদা
1: আউ কোন তো পেই কোটু সরগ ছিন্ডা বর মিলিব হ্যাঁ
2: হউ তু বই কথা রাখিবে মনেদা দুই চার দিন ভিতরে মু সব ঠিক করে দেবি ফুলমালি ফুলমালি
0: কোন কোন ব্যাপার
2: তুই একুটিয়া কোন যাইছিলু
0: শিখর চণ্ডীক পাখক
2: এলা ঘর ঝিও তু তোতে কে কইতলা একুটিয়া বনকু যাওয়া পাই মতো নকলি গলু কাই
0: ঠাকুরানীক মন্দির কু একুটিয়া যা কোন মনে
2: জঙ্গল ভিতর কু ঠাকুরানীক নিকটকু একুটিয়া গলু কাইছি কা সহিত মিশিছিলু সেটি
0: মু কা সহিত মিশিনি বাপা মনে মোসা মিছ কইছন্তি
2: মনে মোসা মিছ কইছি মনে মোসা গাড় মুখিয়া সে মিছ কইলে বি সত্য হবো মা মু ছাত্রীকে পথর করি কোণা পদ্যা সহিত তো বাহাঘর পাই রাজি হয়ে যাইছি সেবা ঘর দিও তো নারে থরে বদনাম রটিলে বাছ মেলে আউ কেহি বাহা হবাকু রাজি হেবে নেই শেষরে

0: কান্দালো মা, আমি পড়া গরিব, গরিবর পুরিবতে মন কন যাহা মিলিব সেই আবার সব তো ভাগ্যের যাহ অছি ভাগ্য ফলকু কে বদলে দাও মা কহিল এই পদ্মিয়াকে নিয়ে তুই চুপ করে ঘর সংসার কর।
1: বাপা বাপা বউ গাঁ মুখিয়াঙ্କ কথা মানি নেইছি রে, কিন্তু মা শিখর চণ্ডীঙ্କ পাখে মোর গোটায় অলি তুমি ফচি থা, ফুলমণি আখিরে লুহ দেখিবা পাইঁ তুমি ফচি থা, তুমি ফেরি আস সে সময় পদ্ম পোখরী হুড়ারে বসি তুম পোষা সাপ মানুষ খেলা সেটিকি মোর সন্তোষ।

0: پدر خیال هر بند پیش، پدر خیال هر بند پیش.
1: آره اولاسکر کن بارمبار سهی کتا کوئی چلی چی
0: خیال هر بند پیش.
2: اولاسکر دوتا پاگل هی چی آتا جنو تاکو الٹا جھولی رکھا گلا ঘোড়ার তেল পেড়া কু মনা করি সেতিরে বাঁধি তাকে ঘোষরা গলা রাতে সারা বিজুলি করেন্ট দিয়া গলা কিন্তু জেল অধিকারী বারি এবে বি ভাবুছি যে পাগল হবার মিথ্যা অভিনয় করুছি
1: সার করছি ইন্দুভূষণ বেকরে দৌড় দিই আত্মহত্যা করে দিলে
3: এই প্রভু এ কোন হচ্ছে প্রভু উল্লাস করেন ইন্দুভূষণ এমন সমস্ত রাজবন্দী বাড়ি রয়ে সারে ওঠান ইন্দুভূষণ কিতে মাড় মারিছি ও ইন্দুভূষণ ইন্দুভূষণ হে প্রভু।

0: যাই বুঝিলি। এই জেলে অনেক থর মতে মিথ্যা অভিযোগের দোষী সাব্যস্ত করিবার ষড়যন্ত্র করাগলা। কেতবে মো কোঠরে ছুরি রখি তো কেতবে জাল চিঠি দেখে কেবে পুনি মো কোঠরে ছড় কাটি দে। আউ নিজর অনুগত মানঙ্কঠারু মতে অভদ্র ভাষায় গালি খুয়াই অনেক থর মো স্বাভিমানকু ভাঙ্গি দেবার চেষ্টা করা যাইছি। আরে আস আস আস নানী গোপা, এইটি মো পাখক আস।
1: সরকারজি, ইয়ে অন্ন জল ত্যাগ করে দিয়েছি, এবে তো কথাবার্তা বি বন্ধ করে দেলে।
0: নানী গোপা, এটিকে আস, মো পাখক আস, আস মো পাখক, মো সাঙ্গরে বি কথা হবনি। তুমি পরা বঙ্গলার বীর বিপ্লবী, মু শুনেছি বঙ্গ বিভাজন কটকে দিয়া যাইছি। একথা শুনে মু বহুত খুশি হলি। তোমাকে আর বহুত করিবাকু আছে, আর সেসব করিয়া পাই বঞ্চুয়া তো নিহাতি দরকার। মু যেতবেলে শুনেছি যে বীর নানী গোপাল খাইয়া পিয়া ছাড় দিয়েছেন্তি, মু বি অন্ন জল ত্যাগ করে দিয়েছি।
2: না না বন্ধু, এমিতি করন্তুনি, আপন উপবাস রহন্তুনি, মু খাইবি, মু এই সঙ্গে সঙ্গে যাউছি, মু যাউছি, আপন বি নিশ্চয় খাই দেবে।
3: এই এই শুনো সাবরকর, শুনো শুনো, গৃহমন্ত্রী স্যার কড়াক সাহেব জেল পরিদর্শন আসছন্তি, বারি সাহেবঙ্কো সাঙ্গরে এই পটে আসুচন্তি। বারি সাহেব কইছন্তি তাঙ্ক আগরে বেশি কথা হবনি, হ্যাঁ?
0: তাহলে মো সহিত কাহিঁকি দেখা করুছন্তি? হ্যাঁ, নিজের কৌশ অনুগত সহ দেখা করাই দিও। তুমি মানে পুরা অছ যে তাঙ্ক ইশারে রাতি কু দিন আউ দিন কু রাতি কহুছ।
3: স্যার কড়াক সাহেব নিজে কহুতলে যে সে সাবরকরঙ্কু ভেটিবাকু চাহুছন্তি।
4: সরকার, ইয়ে হচ্ছেন মাননীয় গৃহমন্ত্রী স্যার কড়াক।
0: নমস্কার
5: সাওরকর জি, কুহন্তু আপন আপনার খান অভিযোগ লাইছে।
0: বারি সাহেব কইবি?
5: হ্যাঁ আপন কুহন্তু কুহন্তু, মু কহুছি আপন কুহন্তু।
0: স্যার, ইয়ে বারি সাহেবঙ্কো বন্দিশালা, সেইতিপাই মু বারি সাহেবঙ্কো পচারুছি। স্যার, মু চাহুছি যে বন্দী মানক সহিত মনিষ ভলি ব্যবহার করা যাউ, এঠি মনিষ মানক বলদঙ্ক ভলি ঘণা পেলা কামরে লগা যাউছি, সপ্তাহ সপ্তাহ ধরি ওলটা ঝুলেই দিয়া যাউছি, গালি দিয়া যাউছি, চাবুকরে পিঠির চমড়া ছড়াই দিয়া যাউছি, চাপ প্রয়োগ করি নহলে লোভ দেখেই হিন্দু কয়েদি মানক মুসলমান করে দিয়া যাউছি। অধারন্ধা খাদ্য সেতরে পুনি বাহরুচন্তি মলা সাপ আর কঙ্কড়া বিছা, বর্ষ বর্ষ ধরি অব্যবহৃত হয়ে পড়ে রহিতিবা কুয়ার দুর্গন্ধযুক্ত পানি পিইবাকু দেয়া যাউছি, রাতিরে শৌচ পাই যিবাকু অনুমতি দেয়া যাউছি, সেই পঠরিরে বন্দী মানে শৌচ করুচন্তি, যেউঠি শৌচন্তি তারি ভিতরে রহুচন্তি, অসুস্থ হলে সেমানঙ্কর চিকিৎসা করা যাউনি, যন্ত্রণা সহিল পারি কিছু বন্দী পাগল হয়ে যাইছন্তি, কিছু আত্মহত্যা করে দেউছন্তি। স্যার, বন্দী মানুষ মৃত্যুদণ্ড দেওয়া হলে সেমানকু ফাঁসি দিয়ে দিয়া যাও, আজীবন কারাদণ্ড কোন পাই, বন্দী মানুষ ভালো বাটুকু আনিবা পাই সুযোগ কম দিয়া যাওয়া উচিত নয়। আমার চেষ্টার আমি এটি পাঠাগারটি আরম্ভ করেছু, অশিক্ষিত বন্দী মানুষ পাঠ পড়ুছি, মহাশয় আমি সম্মান চাহু, আমি রাজবন্দী, চোর কি ডকায়ত নুহ।
4: স্যার স্যার, এইসব মিছ কথা, সেলুলার জেলে সব কিছু ঠিকঠাক চালিছে।
0: হ্যাঁ ঠিকঠাক চালিছে, মু মিছ কহুছি, হ্যাঁ মু মিছ কহুছি। স্যার আপন নিজে যাই দেখি নিয়ন্তু, বারি সাহেব আর মু তো এইটি অপেক্ষা করুছো, জানতো আপনি এই পঠানকু সাঙ্গরে নেই বলি জানতো, জানতো বলন্তো।
1: ওকে ওকে, চলো চলো দেখি আসিবা, চলো।
0: হ তুমি কোড়ে যাওছো বারি সাহেব? এইটি ঠিয়া হওয়া, এইটি ঠিয়া হওয়া।

0: শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা আজ মল্লার অগণক স্বাগত করছি আপনার উপস্থাপিকা শীতল আশ্বজিতা কেতে নূয়া স্বপ্ন আখিরে তার কেতে পুঁ থাকে আশা সময় আগর পাছটি ননেলে রহিযায় অবশেষ
1: যাহার বয়স বালি কাদুয়ে তোলিবা পাইকি ঘর।

0: అన్నారు.
1: যুববাণীর সমস্ত কার্যক্রম শুনছেন না? নাই,
2: যুববাণীর সব কার্যক্রম শুনছি। যেমনি গলা বুধবার আমার নাটক প্রচার হয়েছিল, ভাউজনা নাটকটি বহুত ভাল লাগছিল। আউ এতে মানে ভাল লাগুছি নাটক, সুজনী কবিতা সঙ্গে ফোন ইন মল্লহার আর পত্রিকা বি মানে যে টপিক উপরে যে কহিলেন মানে গছ লগান্তু আউ নিজ জীবন নিজ বঞ্চান্তু মানে বহুত সুন্দর শ্রোতা বন্ধু মানুষ মতামত ভাল আর সুন্দর ভাবে কৌলে। আউ কবিরাজ ভাই মোট স্পেশাল ধন্যবাদ, সুন্দর এত মতামত দেওয়া পত্রিকা মানে তাঙ্ক পত্রিকাটা মতো বহুত ভাল লাগিলা।
0: যা হো ভৌণী, আপনার কথা শুনে বহুত খুশি লাগিলা কি কার্যক্রম কু আপনার এত মন ধ্যান দিয়ে শুণুছন্তি।
1: তবে ভৌণী, আপনার মন পছন্দ গীত কোন রহিব আজির মল্লারে?
2: গীত শুনে চাহুছি মেঘ মো প্রেমিকা।

টেলি যোগাযোগ আইন 2026 চিঠা নিয়ম। যুদ্ধ পরিস্থিতির কূটনৈতিক সমাধান পাই আন্তর্জাতিক সমুদায় নিরন্তর প্রয়াস করা আবশ্যক বলে কহিলে বৈদেশিক ব্যাপার মন্ত্রী। ইরান বিরোধে প্রস্তাবিত সামরিক আক্রমণ যোজনাকে স্থগিত ঘোষণা কলে আমেরিকা রাষ্ট্রপতি। তৈলবীজ চাষী মানুষ কৃষি পরামর্শ যোগাইবা আরম্ভ হেলা ওয়েল সেড কিষান মিত্র। এবং মেক্সিকোর ফিফা বিশ্বকপ 2026 শুভারম্ভ হয়েছে। নিউজিল্যান্ড বর্তমান পরবর্তী নিউজিল্যান্ড আপনার শুনে পারে রাতে 7টায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: সাজফুলের শেষ গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন্তি মোহাম্মদ আবিদ এবং নম্রতা মহান্তি মনোজ মহান্তিঙ্কর। অন্য এক রচনা।

সরু অলতা সরু অলতা লো মুন্ডেরে সিন্দুর ঠোপা পণস পাচিলা বনে বন পুড়ি গলে লো দুনিয়া জানে দুনিয়া জানে লো মন কথা কিয়ে জানে পাচিলা ভইঞ্চ কোড়ি বেকেরে নাই তু গজরা মাড়ি গজরা মাড়ি লো ঝুলানি রজরে দোড়ি।

0: তেবে শ্রোতা বন্ধু আজির প্রশ্ন লিখি নিয়ন্তু। আজি আম গহণে থিবা অতিথি কেউ সঙ্গীতরে পারঙ্গম। উত্তর ও মতামত পঠাইবার ঠিকনা কার্যক্রম সাধনার পৃষ্ঠরে মারফত কার্ড প্যালেস বাদামবাড়ি কটক 12। ফোন নম্বর 8763356210। ইমেল আইডি bbdash1612@gmail.com। তেবে শ্রোতা বন্ধু গত 21/5/2026 অধ্যায়ের পুরস্কার বিজয়ী শ্রোতা হলে সৌভাগ্য মহান্তি মন্ডা সাহি জগৎসিংহপুর। মো তরফ অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পুরস্কার ডাক যোগে পঠাই দিয়া। আপন মানে আমাকে এমিতি ভালো পাইবা দে শুনন্তু ও উত্তর পঠাই পুরস্কার র বিজয়ী হন্তু। এথর সময় সংকেত দেলানি, আপন মানে রজকু এনজয় করন্তু আউ আমাকে এটি বিদায় দিন্তু। আলেখ্য সুপ্রভা দাস, উপস্থাপনায় মু থিলি রোজালিন রাউতরায় ও মো সহিত থিলি শতাব্দী স্বাইন। রহুচো নমস্কার।
1: বাহাঘর, ব্রতঘর, জন্মদিন, সত্যনারায়ণ পূজা, ষোল পূজা সমেত সমস্ত প্রকার মাঙ্গলিক কার্য পাইঁ আবশ্যক মনপসন্দ নিমন্ত্রণ কার্ডর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। নিমন্ত্রণ কার্ড পাইঁ বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। মনে রাখন্তু, আপনার বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
2: এই কার্যক্রমের প্রায়োজক থিলে কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
3: শুনুথিলে প্রায়োজিত কার্যক্রম সাধনার পৃষ্ঠারে আকাশবাণী কটক। প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত বৈদেশ বিলাসর 51তম ভাগ।

শ্রোতাবন্ধু, কলা সংস্কৃতি বিকাশ যোজনার অন্যতম প্রমুখ দিক হচ্ছে আমার বিভিন্ন সাংস্কৃতিক মহোৎসব এবং প্রদর্শনীর আয়োজন। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের লোককলা হো, হস্তশিল্প বা পট্টচিত্র, তালপত্র, সঙ্গীত, সাহিত্য, নৃত্য এহাকু প্রোৎসাহিত করিবা, এহার প্রচার প্রসার করিবা। হ্যাঁ শ্রোতা বন্ধু, ভারতর সাংস্কৃতিক বিবিধতা বিশ্বরে অনন্য আমি কহিছু আগরু। যেমিতিকি ওড়িশার ওড়িশী, তামিলনাড়ুর ভারতনাট্যম, কেরলার কথকলি, উত্তর ভারতর কথক, মণিপুরর মণিপুরী এবং আন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য কেবল নৃত্যকলা নুহে, এগুড়িক ভারতীয় আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যবোধর প্রতীক। সেইপরি হিন্দুস্তানী, কর্ণাটক সঙ্গীত, বাউল গীত, ভজন, কবালি এবং লোকসঙ্গীত ভারতর সাংস্কৃতিক আকাশক অধিক রঙ্গীন করেছে।

শ্রোতা বন্ধু, আমাদের বিশ্ব দরবারের কেবল তার অর্থনীতি কিংবা বিজ্ঞান পায় নুহে, বরং তার সমৃদ্ধ কলা ও সংস্কৃতি পায় মধ্য বিশ্ববিদিত। ইউনেস্কো দ্বারা স্বীকৃত অনেক ভারতীয় কলারূপ এবং পরম্পরা আমাদের গৌরবক বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছে। কলা সংস্কৃতি বিকাশ যোজনা এই গৌরবক আহরি সুদৃঢ় করিবার এক দূরদর্শী প্রয়াস। হ্যাঁ শ্রোতা বন্ধু, সংস্কৃতি হেউছি এক জাতির আত্মা, আর কলা হেউছি সেই আত্মার অভিব্যক্তি।

0: Babu. Babu mu?
1: Ha. ও বিশিয়া,
0: কেতে দিন এমতি বৌমাকে ফটাকে ছিড়াই রোডারে বাবু?
1: বিশিয়া,
0: মো সান খুব মান বাবু, অরুণা মাঙ্ক মুহকু চাই সব ভুলে যাও।
1: ভুলবাকে চাইলে বি কন ভুলি হয়? বিশিয়া ছাড়, সব ভাগ্য। অরুণা কন করছি?
0: কন করবি আউ, আঠ বছর ঝিও নাচি কুচি খেলবার ব্যবস্থা কর। সঞ্জবেলু ঘিরিকি যাই নাচি থকি পড়লে, তাকে জলখিয়া দিয়ে শুয়ে পকেছি। আপনার চা বসাইবি?
1: হ্যাঁ যা, কপে চা আন, মুন্ডটা বি কেমন ধক ধক করছি।
0: আনছি বাবু।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনক ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
0: কাস্টমার কেয়ার তরফর ফোন আসিতিলা কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো এই লিংক পরথি এপিকে ডাউনলোড করি নিয়ন্তু
3: ঠিক লাগুনি স্ক্যাম বি হেই পারে

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনক ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতে পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শেষে লক্ষ্মীকান্ত পালিত গাইছেন সন্ধ্যা মিত্রঙ্କ ରଚନା।